0: ওই বলতে ইকা না হালিম ফাম বলে আসেনি মারক সুখ পুত কাপ বুঝিরাইনে দেশ পুত না হালিম লোফাম বরিম দেশ গেরগান না লোফাম বরিম ফাম না লোফাম বরিম সিনদরে নো না নিপল বুঝিনা আছে অনেক ঠানে ভয় গা দেশা মনে দিয়ে ইয়ার কি গেই আয়া লোকটা জেনে কেথন না তিয়ারে বলতে আঙা তাম কামে না টিসি গাগে গ্লা এসব ইম তাহং গাগে লাস অফ ইম বলতে মিনসে গা চাই নিমে ওরে লাসা ইকা গেই আয়া দে বুঝ সসরা না আছে লেমেন গা লাং তে গ্লা আয়া এই যে ইকা কেবিন নামদা দি রেইম ইয়া তাঙ্গারি তানিং তুরে জি গোচো ইয়েন বই গায়নে চিক মু চিয়াং ওজ জাদম জি ইরকি ওজ সার জি খিন্দো গো বিমুর তাং আ তাং তোং নিয়া মা তাং শুং লব দা সুগা মুনু তার আরে সি থিং ইদি গোচো নোলা ইত না ইয়া তাং আরে সি বই গা জাদম জি ইয়া গ্যাওরম জি কালব গা জি ইয়া আরে থিং ইদি গোচো লা ওয়াই বুল তাং আরে ওমো চু দি লব দা শান মনা সি থি নে সুম গা চু ইয়া ইয়া ওয়াই বুল তা তমুর মা থিং ইক দিগলাম মি নে সার হালম হালম দি টোজান আমদা শং নো সার বই জি না ইনে সার মুর উম গা দা বিরি খুব ব্রি লা সব বইম উচিন ব্রি লা সব বইম বুর পজো খ্লোই লা সব বইম বুর জো রিগলাম না ইয়া সার কিলা না হালম হালম খ্রি ইয়া চমা নো লা সার ওয়াই বুল তা মুর মুরমিন চে নে তাং আ তাং দুজে সার সে নাম মত মেনা বই তাও ইয়াং ইউ দি কোট ইয়া ইয়া দুজে থিং ইয়া বুল তাং আ তাং লব তা গাম বো বই না নাম দা শং ইয়া জো কেও জাম তি রি বাই মনম নো লা সার
1: লে সো লে তাই জি দাই চমন দা নাম দা ইম নো সম তো কাই ইন দা শুংগে স্কুল বাচে তা গাপো গা তা সুত মনে খিন দরে তা মাপ তে গা বডি টিচার নি মেরে ইজা বড় বডি টিচার শে নে মেনা ল্যাঙ্গে মাপ তে বাবুম সম দর তা মিক্স এক বডি চিতা না তো না না গোসো কে দেন মেম্বর ইট মেনু ক্লাং দা রান ক্লাস 5 6 7 8 উচ ক্লাস ব্লু গত টি তে রান গত না পক শিনন বাচে টি কান গোসো নি রে কে দেন নি সমলা দেনি দা গোসো শিনন লেদেম দে নম্বর তাঙ্গারু কা স্কুল খশে কা টি বডি কেরন সে খামিয়া লপটু না শিনন দি গোসো সুজিক তে রত ইন না দে মাখং নে চুরো নি
0: চিনা স্যার ফাচিং ওর গেরগান না থিয়ে নিয়ে ইজেই না স্যার সিন ওনে না তা নিট খাট নিয়োজ স্যার মুরুক উমর রাও হসম সিন লোকটা জিন স্যার ইউ সব বুঝে না চেম বা ডেন্দুর ইয়া কসো চেম ইয়ার কসো হচ বুঝে না সসর না তব জে জি কসো হায়াং বিধানে থেনশুলার বিধান সি ইয়া ওয়া ইয়া কসো সিন দরে দেশ স্যার মুরুক লজি নি না স্যার মাই জি কিন ওয়া পার জি থেরা মানল স্যার ইতনা গাই বুঝে না সে শুধু ফাম না সে শুধু ই গেরা সো ইন না তা গাতা সে খাদন ইয়া তা গনো জানে গাতা সে তা চুজং সু মুসি ওয়া রাসম নি ওই বলতে খাদন চিনা স্যার আতা ওম ফ্রু চেনে নেগান বাজি খাদন কাই মুনু স্যার নাতো ওয়াসা আতা ডেম না ইম বলতে ও কাং আতা মনাম না ইম বল গাম দি আয় দনি নো পাছে এজি দনো আতা ইচ খাদন নো চি গি খাচ জং সুম বসি কোরে ইয়াও রা ইয়া তা জিনপ ইয়ো রে তিনি সিনে স্যার মুরু কুম সেল মিনি জিনু লে তিন ইয়া সাঙ্গার সে সামি খামক দে জিমু কাং এ রুদর স্যার সিনা দেগা গা বুজনা সে খাদন হালম দি কানো লে তিন শেদি সু গা মি ছেলে দে বানি ইম বল চু শেদি সে মিনা ও গা নেনা তো ইয়া কালা ইম বল ইক জিনু থং ইয়ক নেং তা ইক মিনা ই মনাম দি দন বেঙ্গি আতা মার চং গা দেগা গা নুমলা ইম্বর দেবলার ইম্বর দালার ইম্বর ওয়া ইয়া ইয়া ইকি দে মারছি মিনা হালম দি কাঙ্গে মারছি ওয়া নি ওয়া বলতে খাদন চিনা ইয়া জিমন মারছি জিলাপ নি ওজু বুঝনা ইয়া খাদন চিনা ইনে নামদা ওজু গেজি গ্যা গুজু থাম মত দি ক্রো পেজে বিনা ইজু গ্রিন ইয়া দসার ক্রিক দারার নো ওজু পেজে চিনা ইয়া কাঙ্গে দেরা ইয়া মিনা অন্না চিল নাম বি ডিজাইন হে চক পসে ওজু মারছি পেজে চিনা ইয়া মিনা অ্যাভেলেবল মত দি মারছি ওম লারো ইয়া তো ওয়া বল খাদন চিনা সা নামদা নো সা
1: লেস লেস ইকিন তে তামিনা দা বডি থোকা তেরগো সরানি এটা স্কুল চিনা ডক্টর বাগ নোক নিশো
0: ইনা চমা নো লাস
1: লেস লেস রিনি সাইলা তামুকু ক্লাস কেট পাস একসা কচিক লটু বাজ কাছে কেতো
2: না কাঙ্গো দই দি ইনদে চিক তামুক কেট পাস একসা কচিক বিনা মাছ মাছ দি দা লুমলা রাঙ্গাই গুসমে ইয়াকুলে শুক তামিনা নিনিং দেনিং গা তাঙ্গা দা ইয়ার জিমিদং শোকা গা তা জিমিদং হেডকোয়ার্টার কা মিডল স্কুল চিত আপটি দে সেকেন্ডারি গো দা টিচসন মিজি ইয়াকুলে তক বুচনা বিতং দা চিক বিতং নিয়ম সে নিয়ম ইয়া মিনাং শতি বিতং দা ইয়ার জিমিদং শোকা কেতো শতি বিতং দা ইউর লুমলা রা গো সু লুমলা রাই তাঙ্গা তাঙ্গ কাতাওং নিয়াং কা স্কুল কা সিট লা নো ইন নে চিক মিনাং বিতং বাক্তি উ কাতাওং নিয়াং কা এডমিশন ইয়া ইয়া চিক ওয়ে ওয়ে তাজো তাজো ইয়া কে তুফ নক চিক
1: লেস ও লেস কুনসে মিডল স্কুল কা লবজং ইয়া ওমো ক্লাস 8 পাস আউট ইয়া গাই গিনা দা স্কুল চুকসে দা লমাউ তে গে মোরে ইজা পো চিক তামু কো আলম নাই কা তেতে গোজুরা না স্কুল কা এক্স স্টুডেন্ট ওমো পাস আউট ইয়া ওচিনং তাই তো নে কি তা মিনা এক্স স্টুডেন্ট রো নম্বর ইতা নে না